0: Nema drugog Boga osim Allaha. Muhammed je Božji zaslanik.
1: Ilah mađiro, Allah moje, Muhammedna, wa Rasul Kisa.
2: In ja patu dju a par Allah i Muhammed ili mi sašit Allah.
3: Ma mi pa dai nok jak Allah. และท่านนบีมูฮัมมัดเป็นศาสนทูตของพระองค
4: ์ لا إله إلا الله محمد رسول الله
5: There is no God but Allah and Muhammad is the messenger of Allah